0: গোটক কাকড়া উপরে চেক তো কাজে হয়েছে নাই, দুসার কাকড়া হুঞ্চো পায়ে ধরুন হুনকে ফের খালে ঝিকুন দেয়েছে। আবার সমজলি?
1: বললো নে চন্দর, অসনি আমচো মানে সমাজ নে বলি, গোটক মনুক বাড়তি করলি দুসর হুঞ্চো পায়ে ধরুন খালে লি ঝিকসো নে।
0: আবার সমজলিস মচ ঠাসাকে? গাঁও নে অসনি ইরখা কুচার লাগুন কিতরো কলডপ হয়েছে না। এ আলে না কায় কায় ঘেন লিস মন্ডেই নে? হ্যাঁ
1: কায় ঘেন তে না, কালি বটওয়ারা পয়সা মনকে ঝুকুন রু
0: আসান,
1: নগদ মন্ডেই চো খরচা নি করলি, নগদ জমক মনকে ঘেন লেসে এ দে কায় ঝোরা ভরলিস নি দেখিস।
0: হয় না আলে তেবে বুধু এ মই বল যাঁচ তেবে মান্তর গোটো ঘুমরি গোঠাসে।
1: আচ্ছা আচ্ছা, কায় গোঠায়?
0: কালিকে হুন জোড়া আদন লাগে মোকে মুন্ডে বেরা ভেট হোসে উদলি দাঁ গোঠিয়াওয়া।
1: জালি কায় গোটায় নু সাং তো,
0: কাঁচি বলে তো আয়, তুই হুতাই আও ফের গোঠিয়া মা। হ্যাঁ
2: এ মারি রসোনা
1: এই লাগে তো ইউয়াই বলুন রে কসন এ বেলে নীলো সে জালে
2: তোকে কায় সঙ্গে দে মামা আমছো বাড়ি নে আসে আমা কায় সঙ্গে দে
1: ইদলি দাই বলে কাই নলে কাই গিট ঠসা পারতে রসিস না আলি আও বস।
0: হয় না হয় না, ঝপ কে মরলি তেবে এতে দেখ মই বলে সে আল থে বসু দেস তাই
1: বস।
0: তুই এসু আমা খাদলিস কসন?
1: কালি মডি বাটলে আমা আনুন রে জানু, হোতাই খাউন রে।
0: আব্বা
1: মান্তর তুই আমা চো গোট কে কসন পুছলিস চন্দর?
0: কসন পুছেন তা বলি সিয়ান চো আমা বনওয়াড়ি কে ভুলকলিস কাহেনু?
1: আই পিলা বেরা হারক মার খাউ রউ জি ভুলকলিস, বলি ডোকরা হোতা রাখা রইছে।
0: হই না
1: মান্তর গোটো গোট আয় না চন্দর,
0: কাই
1: হোতা চো আমা চো সুয়াদ কে ভুলকুক নি হো।
0: কসন ভুলকি হই দে হুনি কাজে তো বলে সে বুদ্ধু কি কাই আসন হিসাব বানাউ কি আম কে আমা বলে মিরো আর কাকে পোতা বলে নি চলো কসন
1: আলি মান্তর কসন হোক সকি আল সাং কাই।
0: এতে দেখ সঞ্জ বেরা সিয়ান ঘরে যাউ আয় ডন্ডি কসন,
1: হ্যাঁ
0: হুদলি দায় খুশ সনাই বাড়ি নে ওলতে ওলো ধড়া ধড় সুয়া দামা চে রুখ নে চেকতে চেকমা ফের আমা মন কে টুটাতে টুটাওয়া ফের ধড়া ধড় লোঙ্গি নে ওটি নে ধরতে ধরওয়া আর পরাতে পরাওয়া ফের কায় রসিয়া এই লাগে অমরুন মন চো খাতে খাওয়া।
1: মান্তর চন্দর ধরা পড়লে কসন আয় হুদল দায় ফের মুশকিল হোন যায় দে।
0: আলে জানো হোন চো কাজে তো মই আসে তুই কায় কাজ ফিকর করছিস না, মই তো হিসাব বানায় দে কাকাই পতা বলে নি চলে দে আর আমচু কাম বল বনে দে।
1: আলে কিদল দায় তো রায় না চন্দর,
0: হ্যাঁ
1: মই তুচি ভরসা না আসে দর।
0: আলে তুই কায় কাজে চিন্তা করছিস মই তো আসে। হ্যাঁ
2: তোকে কায় সঙ্গে দে মামা আমচু বাড়ি নে আমা তোকে কায় সঙ্গে।
3: সঞ্জ হলি আলে ডান্ডি ঘরে যায় দে তা আমা বনওয়ারি না ভাত খাউন ফের এন্দে এত কুচি সঙ্গে কাঁ গেলি কুচি চাবি কুচি বললো এ দি দে এটা লাগাউন দে তালা যায় দিতা
0: গেল না ডোকরা গেল
3: গেল
0: আলে আও এ বাটে আও
3: হও
0: এতে এ বাটলে হলুম।
3: হ্যাঁ
0: আলে আলে আলে আলে
1: আলে তেবি আলে তুই ডগাও মই এ থালি তুই চো পিণ্ডাক ঠেকলে
0: হয় হয় এতে আলে আলে ডগাইস তাই
3: হও
0: আলে তোকে মই ঝিকেন দে। হ্যাঁ আলে আও হাত কে দেস আলে ভিতরে তো অমরলু আলে যো রুক বাটে যো
1: আলে তেবে এই রুকনে চেগু না এ থাই চো আমা খুবই সোয়াদ আয় আলে আলে চেক চেক চেক
0: ও গায়রা না সিয়ান অমরলো কাইন কো গায়রা
1: চেক চেক চেক চেক
0: ও গায়রা সিয়ান অমরলো
3: এ সোনায় বলে আগেলি সাঙ্গুরতি জালে কায় হতি ভাত আনন্দ হিন্দে বলুন ফোক কাহা যাতে রলে আলে কাই চিনি হয় বাটে তো ভেটলে নে বলে হলি অস্তির নে খায় দে
1: পারলে হলি না চন্দর
0: হয় না
1: হনে টোকরা সিয়া নম্বর লো
0: হাও হাও
1: আব আকাশন করো আবে।
0: আলে তুই চিন্তা নি কর মই তো আসে মই হিসাব বানাই দে
1: আলে আলে
0: এ লোহঙ্গি কে থমরা নে ঢাকি হইছে আর ইয়ে বেহুন খালে ডগাইস তুই ভাই রুকনে থে ভাই
1: হাও
0: আলে মই সিয়ান চ পুরে ডগাইস
1: ডগাও
0: আলে
1: ডগাও ডগাও

0: জাঙ্গর মৌসকে কাটি কুবাইলে তিরি কে নাই বিশ্বাস রানাবেল কারে রানী মচ সঙ্গে খেল চকড় লাগি যায় কারে মিঠা পান কে দন্দ টন্ডে গো বাবে খোদরা খোদরা গালে
1: রাজার পাইক জমর দূত মাকড়ি হাত রসুত রে দন্দ মাকড়ি হাত রসুত জঙ্গর মৌস কাটি কুয়াইলে তিরিকে নাই বিশ্বাস রে দন্দ তিরিকে নাই বিশ্বাস কড় লাগি যাক আরে কি ঝুমু জাম ঝুমুরা লাগলা জবে গরে
0: তিরিকি তেজি ন মন তু বীর রে তিরিকি ন বল মর রে দন্দ তিরিকি ন বল মর তিরিকি তেজিলে গোবিন্দ চন্দ্র রে তেবে তু হেবু মর রনাবেল কারে রানী চল ডুডু খেল চকর লাগি যাক আরে তলে বেন্ডা পানা উপরে দু তিতা তিরি পিতল মঙ্গরি টুঙ্গু চাটু চাঙ্গ বাজা আজি তো আজি ধরা দন্দ জোর পানি মন কালিকে খায়ে বাজ বাজা রনাবেল কারে রানী মচ সঙ্গে খেল চকর লাগি যাক আরে রানী চলো ডুডু খেল চকর লাগি যাক রে আকি ঝুম ঝাম ঝুমরা লাগলি জবে ঘরে পানি বীর বর বালুন তো কুমর পানি বীর বর বানা রে দন্দ পানি বীর বর বানা আকাশ ভুবনে মেড় বান্ধু আয়ে পকি নহিলা রোডে না

বাটো বাটো যায় বাটো দামুনা, বাটো বাটো যায় বাটো দামুনা, টেন্ড কারো সিয়াবা না সুজু ন, বোলালে কি মন কন সব দুন, তালি বাজে রন জন। ডঙ্গরে বুনিলু ডঙ্গুর দন, ডঙ্গরে বুনিলু ডঙ্গুর দন, পালি পোকাহিলু সোন সুজন, কোন গাইন মন কন সব দুন, তালি বাজে রন জন। সোন পিঁধবা কাজে জিতি গলয়া, সোন পিঁধবা কাজে জিতি গলয়া, কলি রাজ কি মন সুজন, বোলালে কি মন কন সব দুন, তালি বাজে রন জন। এদে টেকিদ রবি চার কুরা, এদে টেকিদ রবি চার কুরা, হাজির নিকে দোরা সুজন, বোলালে কি মন।

আসো তেরলু বাটে বুড়ো শিলা পানি সুজ না কোন গাইন মন কংস বদুন তালি বাজে রন জানা উড়িলা গরিয়া বসিলা মালে মালর গরিয়া ঝুলে সুজ না কোন গাইন মন কংস।

এবার তুমি তো সাপ্পায় চিতালাস নে, এমনার ডাক্তার ভীমরাও আম্বেদকর। আজি মায় তুম সবকে এমনচো জীবনালে জুড়লো কয়েকঠান গোট মনকে সাঙ্গে দে। ডাক্তার ভীমরাও আম্বেদকর চো জন্ম 4 April 1891 নে মধ্যপ্রদেশ চো মহু শহর চো ফৌজি ছাউনি নে হো রে। এচো বাবা চো নাও রামজি সকপাল আর আয়া চো নাও ভীমাবাই রলি। ভীমরাও আম্বেদকর এমনকে ভারী দুঃখ সহুক পড়ি কায় কাজে বলোনে নি, হুন সময়ানে আমচো দেশ খুব্বে বড়ে রলি আর এথা জাত পাত উঁচ নিচ ছুয়াছুত খুব্বে চলতে রায়। আসানলে এ মঞ্চ ঘর পরিবার কে অছুত আরু ছোটে জাত চো বলুন হিনাস বলে করত। এচই কাজে স্কুল নে ভর্তি কাজে এমনকে কোনি স্কুল তিয়ার নি পড়লা। পিলামন জাত পাত হিসাব লে হুন বন কে স্কুল নে ভর্তি করতো কাজে স্কুল পিতামন মনা করত, মান্তর কেবে কেবে নেই দেখা আসান বলে হয়েছে কি ভগবান বাট বনাও নেই কোনি সহায়তা করিয়ালে ভেঁট বলে করাওয়ায়। অসনেচ গোট এ মন সঙ্গ বলে হোলি। এক ঝান কৃষ্ণা কেশব নাও চো গুরজি এমনকে স্কুল নে ভর্তি করালা আর উ দেখা সতারা শহর চো সরকারি স্কুল নে এমন পহলা নম্বর লে পাস হন দেখালা। হুন সময়ানে নেই অছুত বর্গ চো পড়া লিখা লোক মন কম রতে রত, হুসন নে হুন সময়া হিসাব লে এমন কাজ খুব্বে বড়ে গোট রলি। আসনে কোশিত করতে করতে এমন মেট্রিক চো পড়াই কে পুরা করুন বাম্বে বিশ্ববিদ্যালয় লে অর্থশাস্ত্র আর রাজনীতি বিজ্ঞান নে বিএ পাস করলা। ফের তো হুন পড়তো কাজে পাছে নি গুচলা, আগে পড়তো কাজে বিদেশ বলে গেলা আর সঙ্গ নে কয়েক বিষয় নে শোধ বলে করতে রলা, যেচো লাগুন ভীমরাও কে PhD দিয়ে গেলি আর হুথাইলে ভীমরাও চো নাও সঙ্গে ডাক্তার চো পদবি জুড়লি। আর নাও হোলি জানাস কায় নাও হোলি? নাও হোলি ডাক্তার ভীমরাও আম্বেদকর। এমন লগ 32 ডিগ্রি রলি। ডাক্তার ভীমরাও আম্বেদকর আপলো দেশ নে বহড়ুন আপলো জীবনা চালাতো কাজে নৌকরি বলে করলা আর ফের পাছে ওকালত বলে করলা। মান্তর করতো লোক চো বিচার আগে বাড়তে রহেছে, আসনেচ ইয়ে বলে ছুয়াছুত কে গুচাতো কাজে আর অছুত হিসাব চো ভেদভাবকে মিটাতো কাজে জীব পরাণ লগান কাম করতে কয়েকঠান পত্রিকা বলোনে পুস্তক কে ছাপলা আর হুন পুস্তক মনে ছাপতো গোট মন হিসাব লে লোক মনকে জাগরুক বলে করলা। এমন যো ছাপলো পুস্তক মনে সমতা জনতা প্রবুদ্ধ ভারত আসন কয়েকঠান পুস্তক মনে আসে। পিলামন আম্বেদকর বলত কি ছুয়াছুত গুলামী লে বলে আগর দুঃখ চো ঘোটায় আর লোক মঞ্চো বীচ নে ছুয়াছুত জাত পাত চো গোট রতোর নোয়ায়। হুনি সময়া দেশ নে ভারত ছোড়ো আন্দোলন চলতে রয়ে ডাক্টর ভীমরাও আপলো বিচারধারা আর পক্ষ চো লোক মনকে একজুট করলা আর হুন লড়াই নে বলে আজাদি পাওতো কাজে কাম করলা। সপায় চো মেহনত লাগুন আমচো দেশ আজাদ ভারত বনলি আর ডাক্টর ভীমরাওকে দেশ চো কানুন মন্ত্রী আর ন্যায় মন্ত্রী বনালা। পিলামন দেশ চালাতো কাজে নিয়ম কানুন চো জরুরত পড়তো কারণ সংবিধান বানাতো কাম মুরহোলি আর এচো অধ্যক্ষ ডাক্টর ভীমরাও আম্বেদকরকে বনালা। কায় কাজে বলোনে এ মন খুবে জ্ঞানী আর সবকে সমান অধিকার মিরো আসন বিচার চো নেতা রলা। এ মন সংবিধান বাটলে দেশ নে রতো সপায় লোককে সমান অধিকার দিলা, জীবতো আজাদি দিলা, ভেদভাব আসন আড্রা গোটকে গুচাতো গোট মনকে বনালা। পিলামন তুমি জানাস আমচো দেশ চো সংবিধান সবলে বড়ে সংবিধান আয়। সংবিধান বলোনে হুন নিয়ম যেচোলে দেশ চলে সে আমচো দেশ চো সংবিধান বানাতো সংবিধান সভা চো গঠন সাল 1946 কে হো রলি আর সংবিধান সভা নে ইয়ে 26 November 1949 কে স্বীকার হলি। 26 January 1950 কে ইয়ে আমচো জন সংবিধান চলে সে হুন লাগু হলি। পিলামন এবে সংবিধান নে 25 ভাগ 448 অনুচ্ছেদ 12 অনুসূচী আসে। আমচো সংবিধান কে বানাতো কারণ ভীমরাও আম্বেদকর কে সংবিধান নির্মাতা বলতোর হলি। পিলামন তুমি সপ্পায় বরাবর পড়তো কাজে স্কুল যাসাস কসন, দেখা পড়া লিখা রতোর খুবই জরুরি আয়। মনুক জীবনা নে শিক্ষা চো দিয়া বারলে সফায় অন্ধিয়ার গুচে সে বলো নে জীবনা নে আগে বাড়ুক হয়েছে। এই লাগুন ডাক্তার আম্বেদকর শিক্ষা উপরে খুবই জোর দেওত। হুন মঞ্চো বিচার রয়ে কি শিক্ষিত সমাজ লে ভেদভাব দূর হয়ে দে আর মেহরার আর মনুক সবকে সমান শিক্ষা মিরলে জীবনা নে আগে বাড়তো মহকা মিরে দে। কোনি দেশ হো সমাজ হো হুঞ্চো বাড়তি মেহরার আর মনুক মঞ্চো বরাবর কাম করলে হয়েছে। পিলামন বাবা সাহেব চো বিচার নে সবকে পড়া লিখা হতো সঙ্গে মিলজুল হন রতো রায়, দেখা জ্ঞান মনুক জীবনা চো আধার আয় আর ন্যায় সমানতা চো বিচার কে ইয়ে জ্ঞান জন্ম দেয়।